0: কম্পিউটার বিরাট তো কুচি পিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনা আন দুঃখেই তো পাই চাতালে মানে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনুকা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই হবি স্কুল অফিস দুনসুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনচা সিসি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পো জোড়িনচ থাও আমার মনে হয় লাগে ডাকে কাউ তাল নো বেতাল মহিলার ফির দুঃখ পাইলেন ঝুষে আর এ ফোন নম্বর 0125547887 9842535541 সব হয় আর গুড ভেরি গুড ভেরি গুড
1: বিজয় হোটেল হুমলা সিনিকোট
2: সব কেটাকে বিয়ে হয়েছে গিয়া আমার তো কলে বিয়ে হইনি ও
3: তোর তো বিয়ে তো
2: গার্ডেন মধ্যে ভূত পিনছ না আইডিয়া অর কত বিয়ে আনবি
3: পছন্দ মিঠাই কিনে আসতো ওরা
2: কি করে বাড়ি গোলা একটা কারণ থাকে শুনে একজনের খতরা মাতাকে উৎপত্তি ভাগ্য রে তাহলে তো ত্রিশ বুড়ি নিকাল দিচ্ছ রে তোমার খালি মনে পড়ছ মানে গরিব পেয়ে যা ভাই নিকাল দিচ্ছ তোলা চিকিন চাই
4: দুধকে
3: যা জরিয়া ছ
2: উতা মাতা
5: মাতা

আমরাই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চালিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতর এডুকেশন সেন্টার হিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্র ঘর মে ব্যাংক মে সব স্কুল অফিস জুন সাং সস্তা মা বিগ্র এই আয়ের বনাওনে সুবিধা পিন ছয় ঝুষে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকছাকু পিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা তাও ফোন নম্বর 01-545-7887-98-4-20-35-541 গুড ভেরি গুড ভেরি গুড।